কথাটি পারে নাই, ব্রিটিশ গভর্নমেন্ট পারে নাই, আমি গভর্ন হন্যা বান্দা নই।